0: লেগেন উইয়াছেন না তেননি জাংখা ব্যাডমিন্টন ছকপ দিচু নামপুর রুপি থারিং সিকিম পার্যাবরণ পর্ব নিতো নিশু চাঠুক পে গনে না আদে ফার ফুংপ সিংচুক ড্রাইভ লেকশো বে না গডেন থাপনি ফ্যাবু ইন ডেনজং জুঙ্গি ইন্দা দিনপে ছে চি লে চুজি সাং সিকিম পার্যাবরণ পর্ব থাকর ঠিতেন ইতেন গি ইয়ারগে থাং কেদেন নেতাং গি সুংক্যপ করল চচি লেম্পু প্রেম সিং তামাং গি নামসেন সারনি নাংবো ইন নিগ্যা চুঙি পে ভানু জয়ন্তী গতেন দি না কাউন্সিল প্রেসিডেন্ট হরি ডুঙ্গেল কি গাওক না জিচা মিদে রিগজুং থাং চমরিক দিচু লেখি চুই নেপালী সাহিত্য পরিষদ সিকিম গি চখাং না জমদি নাংবো ইন জমদি দি না রিগজুং গি লেরিম গোডেন দিচুই কর টেন্ডেল ফেননি থাং ছাংব জবে থেন ল ফ্যাবো ইন পাকিং জংখা গি সেনাম ইয়োকলে লেলা গি ডিক্লিং পাজে খানি না ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন মিশন NFSM রাইস কি গাওকলে বিয়া ডেমতেন ইয়াং না প্যাডি ডেমনস্ট্রেশন কম খেত রূপাই লেকশে ফ্যা গর্ডেন থাপনি ফ্যাবো ইন লেরিম দি কি মিকুল নে রিক্সার ব্যাকচাম পেচুক থাপসে দি লেন ল থেনব নাংবো ইন দি না সোনাম ইয়োকলে লেলা গি লেপেন থাং চিছো গি লামি চু কি ইয়াং সুখ ফ্যাবো ফ্যাবো ইন রুংঠেকা গাতুলে থারিং ইনি সুল সুজো পইন
1: মিডিয়াম ওয়েভকো 213.67 মিটার তথা 1404 কিলোহার্জমা হামি আকাশবাণী গান্তোক কেন্দ্রবাট বোলি রহেকা ছাউ সময় অহিলে হাম্রো স্টুডিওকো ঘড়ি অনুসার 6:55 ভই রহেকো ছ র অব প্রস্তুত ছ অঙ্গ্রেজি ভাষামা এক বার্তা
2: গুগল মাইক্রোসফট ফেসবুক আর নো স্ট্রেঞ্জার থিংস টু আস ডিড ইউ নো দ্যাট সার্গেই ব্রিন অ্যান্ড ল্যারি পেজ কো-ফাউন্ডেড গুগল এট 25 Bill Gates founded Microsoft at 19 and Zuckerberg started Facebook at 19. These contributions has made the world that we know today. On 15th of July every year we celebrate World Youth Skills Day, a day recognizing and celebrating our talented youth in promoting development across the globe. Development aims to improve society by enhancing lives, economies, cultures, policies and environment. And skilled youth possesses unique skills and knowledge such as tech, business, leadership, critical thinking, problem solving, communication and creativity to aid development goals. As the nation progresses, the upskilling of youth becomes increasingly important in the light of technological advancements and shifting labor market dynamics that call for agile and adaptable skill sets. Investing in skill development programs can help improve the productivity of young people, reduce income inequality and foster social and economic cohesion. The development of youth skill is essential for improved productivity, economic advancement and entrepreneurial growth. Through high quality education, training and skill development initiatives, the labor market is strengthened, foreign investment is attracted and countries are positioned as skilled labor markets. This equips people with the necessary skills for achieving employment, economic prosperity and addressing societal challenges. Additionally, skills related to sustainable development, environmental stewardship and community involvement have a positive effect on global issues and social impact. The purpose of World Youth Day is to promote the development, networking, empowerment and inspiration of young people. It promotes international cooperation, cultural diversity and youth-driven development, emphasizing their contribution to development and positive transformation. It honors their potential and achievements while acknowledging their roles as agent of transformation in the creation of a better future. Following the theme this year, skilling teachers, trainees and youth is essential to enhance educational quality, meet job market needs, empower individuals, drive social and economic growth and address societal challenges. By providing teachers with the right knowledge, pedagogy and instructional tools, they can engage learners, foster critical thinking and enhance learning outcomes. Trainee skilling programs bridge the gaps between education and industry, helping people find meaningful jobs and contribute to economic development. Skill development also supports lifelong learning and builds a culture for personal and professional development. Investing in skills helps build a more equal and prosperous future. Skilled youth have made significant